gekoppeld aan de bestaande valuta, de Amerikaanse dollar, he, bole overschrijdende betaling, hoe he, volgens de IMF nog relatief klein, maar groeit door. Daar kunnen de voordelen tegenover staan, zoals snel en goedkope internationale betaling en betere toegang van financiële diensten. Kebare me aanplukken, hoe boliteraanse financiële kebare me Suriname ke betaalde, ke IMF via Suriname kaise ri kari se. तो हमारे जनता हमारे प्यारे प्यारे जनता सुदामा के ऊपर हम जाएला भैया ई कृष्ण के सुदामा ना है जोन हमारा हमारा गीताम है ई उ सुदामा है जोन हैगा फे हैप्पी फोर सीटर ए नीदरलैंड फंड डायस्पोरा के बारे में तो डायस्पोरा We hebben diaspora in Nederland, mensen. VHP, John Hega, Nederland, me Hega. Obataega, je Hega, diaspora structureel organiseren en minder afhankelijk maken van persoonlijke contacten. Bolle John losse projecten, Hega, politieke belangen, Hega. VHP, Nederlandse voorzitter, Lachman Sudama, Kebanchit, Karel Hamarjanta, voor een nationale diaspora raad. Bolle Hega, bredere invulling van de regeling van de Surinaamse afkomst, John Hamlumbati, o Hega, PSA. John en Mieke en PSA he, personen van Surinaamse afkomst jitra en Surinaamse hier aile ook er bare mee bole he o de voorstellen maakt een deel uit van die diaspora visie van 2000 tot 2050 ja, he, donderdagke centrale stelde 10e Jagannath Lachman lezen in Amsterdam meer aan o bole he, die geld overmaakt over incidenteel hulpverleen nationale diaspora radio he, Nederland mee, bole hega voorstel kunnen diviseren, luisteren naar de diaspora en mensen van organisatie met elkaar te verminden. To VHP Nederland ke baantje aanplok kohan betaila jo niya ke diaspora ke baare mee, hamare pyare pyare meetha meetha janta. To aur aage hum boli dilok ke भैया सुरीनाम देश में क्वेट चोरी हो या पुलिसी बिरोध से तुलन जाने हैं कई सिपाही पकड़ के बन भाई सोना चोरी हो जाए भैया बड़ी बड़ी चीज हो जाए अब देखो यहाँ फिन कुछ गड़बड़ भैया शर्म लगे डर लगे बताओ तमाउसी बताओ डर लगे हैं Politie weer spreekt bericht over verdwenen bronvis bij politiebureau. Voertuig staat nog bij de berging. Bolle sabbe bolle bramoa hamar politiebureau se. Chori hoge si pahi bolle na bolle berging wimba. Want admi lo ke biswaas na rege Suriname bhaiya. Si pahi ke badul karila. So chokor bramoa chal ge go bronvis se ga. Di na de imbeslag na me de go politiebureau centrum bij verdwenen staat volgens de korps politie. Nog gewoon bij de berging staan. Wees spreekt daarmee publicatie van de snelle pen en stel dat de voertuig nog altijd onder verantwoordelijkheid van de politie valt. Want je door autobron vind je goed beslagkerig, dan is de politie verantwoordelijk om die ding veilig te houden. Aanleiding van de reactie is een bericht van de titel van de bronfiets verdwijnen bij de politiebureau Centrum. Kebari mee, o Centrum, kisipahi, loon, tolonjano, bija, ego Colombiaan, raak Braziliaan, banda, sipahi, ook een chorde raha, aantelijk oermia na pakraan he, oro kabole hega, sipahi pakraai ke banne bhai lega. इसे वहां पे क्विक भी चल गए भैया कितना कितना क्लोज में से चीज चल जा है तो आदमी ब्रह्मोना देखे तो डायरेक्ट बोलेगा तो ब्रोमफिस एन opgevoerde motor met een vergrote carburateur zowel de voor de achterverlichting ontbrak evenals de kentekenplaten aan de voor en achterzijde bolle de snelle pen meldt in de update de inspecteur van de afdeling snelle pen bolle admi snel lig de wikkertje US koto lege se chori hoge want mensen hebben geen vertrouwen meer daar gaat het om als mensen vertrouwen hebben dan gaan ze gewoon zeggen dat mijn ding dan daar nog veilig staat op jij dus toe bhaiya यहाँ पे एक आदमी घर तुरे रहा बोले जोनी इस एन हेल नॉर्मल सा लेकिन बरुखते फरदाखते ए रिक्स फूर्टुइग फ्राउडेंस न स्पेयरवर्क ऑफ फ्रू ओटो के फ्राउडेर कलरा भैया एगो आदमी एगो 30 बरिस के आदमी ओटो के फ्राउडेर कलरा भैया एक के ऑफस्पोरिंग अक्सी भेल है और एक के समन पकड़ ली से आंद्रा के निस को 17 तारीख सितंबर के बोले हैगा गस्पेशलाइज्ड intelligente eenheid was uitgewerkt. Orike pakalise, maar ja, abolie Johnny Count.

शाबाश शाबाश, जबरदस्त और महान गायक हमारे हॉलैंडीज का नौजवान कलाकार शिवम राजाराम जी का ये ब्यूटीफुल सॉन्ग आप सुन रहे थे। फाउन हिंदुस्तानी रेडियो पे आप चुन है साथियों, 20 मिनट बाकी है 6 बजने में, तो कुछ ज्ञान के बातें हो जाए ना। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने जिंदगी के बारे में अति सुंदर सुंदर कहावतें उदाहरण सिद्धांत के रूप में कहे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। यही आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग हमेशा की तरह सीखते ही रहेंगे। तो जरा गौर फरमाएं, अर्ज किया है श्री योहान वोल्फगांग फन गोटे जी ने कि वी नीट ड्वाल्ट वर्ड नोइट फरस्टंडिग। गॉटफ्रीड बोमांस ने कहा है साथियों कि द बेस्ट मनीर ओम द गेवालेनन टू हरडेंकन इज दैटगेने टू डून वारफोर ज़े गेस्टॉर्फन ज़ेन। Een Afrikaans spreekwoord luidt als volgt, Jaroki. Het warme water vergeet niet dat het koud is geweest. Sochnevalaba. Mahagyani Robert Lintnikahai, Jaroki. De mensen schijnen het gelukkigst te zijn wanneer ze voor niets werken en zich dat kunnen veroorloven. Pascal ne kaha hai saathiyo ki het heden is nooit ons einddoel. Het verleden en het heden zijn onze midden. Alleen de toekomst is ons doel. Aldus leven wij nooit, maar hopen te leven. En doordat wij ons altijd voorbereiden om gelukkig te worden, is het onvermijdelijk dat wij het nooit zijn. Mahagyani Albert Einstein ne kaha hai saathiyo ki de bittere lessen uit het verleden moeten voortdurend opnieuw worden geleerd. Gerard Rief ne kaha hai yaro ki wanneer je jezelf niet kunt ironiseren, maak je jezelf bespottelijk. Etty Hillesum ne kaha hai saathiyo ki kennis is macht, maar alleen wijsheid is vrijheid. Friedrich Nietzsche ne kaha hai yaro gyan ke bare mein ki ik ontvlucht de nabijheid der mensen niet, maar het is de eeuwige verre afstand tussen mens en mens die mij in eenheid zaam drijft. En de laatste van vanmiddag is een Arabisch spreekwoord die luidt als volgt: wie honger heeft omhelst zelf een zwaard. Kan waar zijn hoor. Wie honger heeft omhelst zelf een zwaard. Eentje om te onthouden, Jaro. Toen we aan het kuch gyan ke baten sun rahe the, jo kuch gyaniyon ne hum logo ke liye likh kar, aur kuch to jeevit hai aur kuch bhagwan ke pyare ho gaye. Ye aashay umeed lekar in baaton ko main aap sabhi tak pahunchaya ki in baaton se hamesha ki tarah kuch na kuch to hum log seekhte hi rahenge. Program aage ko badhata hu, Jaro. अगला बयान एक जबरदस्त बैठक गाना का मैशअप है महान उस्ताद श्री रामदेव चैतू जी के याद में, उनका मैशअप आप सुनिए एन खजोंगदोर माएस्ट्रो वीरेश।

0: गोरी बुलाए तेरा सांवरिया, मेरे ही आवाज में आप ये थी सुंदर बयान को सुन रहे थे। अरे चंद कंपोज बाय मैस्ट्रो जिम सिंह प्रसाद द बैंड लीडर फ्रॉम द म्यूजिक फॉर्मेशन द स्ट्रेंजर्स। साथियों यही तक था आज का हमारे दूसरा भाग सरनामी संगीत का जो समाप्त होने को आया। अभी आप विज्ञापन सुनिए, देश विदेश का समाचार, तो उसके बाद मैं कार्यक्रम को आगे बढ़ाऊंगा कुछ नए नए सुपरहिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री। आप सुनेंगे ब्रेक और न्यूज के बाद, तो मिलता हूं, कहीं जाना मत।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemorgen. Ik ben Frank van der Klucht. D66 viert vandaag haar 60-jarig jubileum in een land dat voor het eerst wordt geleid door een D66-premier. Uit onderzoek onder D66-kiezers van het RTL-nieuwspanel blijkt dat slechts 1 op de 5 denkt dat dit kabinet onder Rob Jetten de volle rit uitzit. Het minderheidskabinet zit in een lastig pakket omdat het niet kan rekenen op een meerderheid voor de begroting. Meerdere mannen zijn gearresteerd bij de door Amerikanen gebruikte vliegbasis RAF Fairford in het Verenigd Koninkrijk voor het overtreden van de explosievenwet. Er is sprake van een groot incident en omwonenden worden geëvacueerd naar een recreatiecentrum. De explosieve dienst onderzoekt voertuigen. De politie meldt dat het incident onder controle is. 42 gemeenten staan onder toezicht van het ministerie van Asiel en Migratie wegens onvoldoende asielopvang. De gemeenten voelen zich miskend omdat inspanningen zoals de opvang van Oekraïners niet meetellen voor de spreidingswet. Minister Van der Brink benadrukt dat plaatsing op de lijst een feitelijke vaststelling is, geen oordeel over de aanpak. Pijpleiding 7 in Libië, die het Shahara-olieveld verbindt met de haven van Sawiya, is weer open aan sluiting van Petroleum Facilities Guard. De organisatie eiste hogere salarissen en betere arbeidsomstandigheden. Premier Abdul Hamid Deba loste dit op door salarissen gelijk te trekken met militairen. De verstoring kostte zo'n $95 miljoen. Het weer nog. Vanochtend ontstaan lokale mistbanken in het binnenland die al snel weer verdwijnen. Verder trekken ook vrij veel velden met hoge bewolking over. Er zijn ook zonnige perioden. De temperatuur komt uit op zo'n 15 tot 20 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertensi ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-365-2247। मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
3: हर काम के लिए, हर एडवर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-365-2247। मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.